আমি ভেজমান হবে লোকে নবী বচন তুবালে রব সুবহান পিছন পিছন চল খুলে দেখে আমার আহবাব আসলাম الوحش حيرد لي زردونا وهوى يا ملك رمى وقت تنقلب لك يا شيري وحليلي ريهوى يا نمد دخله صغيره تطفى يا